0: हम स्वार्थवश आपस आपस में न लड़ते भिड़ते तो अंग्रेजी ताकत कितनी भी बड़ी थी, वो अंग्रेजी ताकत इतने वर्षों तक हमको सताती रही। जब हम में जागृति हो गई, हम समझ गए कि हम हैं तो वो है, हम नहीं है तो वो हो नहीं सकते, तब तो अगर ये अंग्रेजों के लिए सच्चा था तो आज तो वो भी सच्चा ही है। तो ऊपर अगर बिगड़ गया है तो उसमें मैं ये नतीजा पर आ जाता हूँ कि हम बिगड़े।
1: আমরা শুনলাম মহাত্মা গান্ধীজির নিজের কণ্ঠস্বর, ইতিহাসের এক অমূল্য স্মৃতি, তার কণ্ঠে উচ্চারিত বাণী যেন আজও আমাদের সত্য, অহিংসা ও মানবতার পথে এগিয়ে চলার আহ্বান জানায়। গান্ধীজির জন্ম জয়ন্তীতে আমাদের অঙ্গীকার হোক, আমরা নিজের জীবনে সত্য ও অহিংসার আদর্শ অনুসরণ করব, অন্যের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং সমাজে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সচেষ্ট হব। আজ 2রা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম জয়ন্তী। তুমি পৃথিবীতে যে পরিবর্তন দেখতে চাও সেই পরিবর্তনটি প্রথমে নিজের মধ্যে আনো। মহাত্মা গান্ধীজি এই সুন্দর বাণী মূল বক্তব্য, সমাজ ও পৃথিবীকে বদলানোর আগে আমাদের নিজেদের আচরণ, চিন্তা ও কাজের মধ্যে সেই পরিবর্তন আনা উচিত। 1869 সালের এই দিনে গুজরাটের পোরবন্দরে জন্মগ্রহণ করেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি সারা বিশ্বে মহাত্মা গান্ধী ও বাপুজি নামে পরিচিত। সত্য, অহিংসা ও শান্তির মন্ত্রে তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে এক নতুন দিশা দেখিয়েছিলেন। তার কাছে অহিংসা কেবল একটি আদর্শ ছিল না, বরং তা ছিল অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার এক শক্তিশালী পথ। এই বিশেষ দিনে আমরা স্মরণ করি তার আত্মত্যাগ, দেশপ্রেম, সরল জীবনযাপন এবং মানবতার প্রতি গভীর ভালোবাসাকে।

আজ 2রা অক্টোবর, একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। আজকের দিনটি জাতির জনক মহাত্মা গান্ধীর যেমন জন্মবার্ষিকী, তেমনি আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়। অহিংসা মানে শুধু হিংসা থেকে দূরে থাকা নয়, অহিংসা হলো আমাদের চিন্তায়, কথায় ও কাজে ভালোবাসা, সহমর্মিতা, সহনশীলতা ও

মানবিকতা প্রকাশ। মহাত্মা গান্ধী সত্য ও অহিংসার মাধ্যমে আমাদের দেখিয়েছিলেন যে শান্তির পথও হতে পারে পরিবর্তনের শক্তিশালী পথ। আজকের এই বিশেষ দিনে আমরা মনে রাখি, ঘৃণা দিয়ে ঘৃণার অবসান হয় না, ভালোবাসা ও শান্তিই পারে আমাদের হৃদয়কে জয় করতে। আসুন আমরা প্রত্যেকে আজ একটি ছোট্ট অঙ্গীকার করি, হিংসার পরিবর্তে শান্তি, ঘৃণার পরিবর্তে ভালোবাসা, আর বিভেদের পরিবর্তে ঐক্যের পথ বেছে নেব।

আজকের দিনটি আরেকটি বিশেষ কারণেও গুরুত্বপূর্ণ। ভারতীয় ইতিহাসের এক গৌরবময় দিন। এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী, মহান দেশপ্রেমিক ও সরলতার প্রতীক লাল বাহাদুর শাস্ত্রী। ১৯০৪ সালের ২রা অক্টোবর উত্তরপ্রদেশের মুঘল সরাইয়ে তার জন্ম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, সৎ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ। দেশের স্বাধীনতা আন্দোলনে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং বহুবার কারাবরণও করেন। স্বাধীনতার পর দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি ১৯৬৪ সালে ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে দেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে এগিয়ে যায়। তার বিখ্যাত আহ্বান জয় জওয়ান জয় কিষাণ আজও ভারতের জাতীয় জীবনে গভীরভাবে প্রাসঙ্গিক। শাস্ত্রীজির জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, নেতৃত্ব মানে সততা, দায়িত্ববোধ, আত্মত্যাগ এবং দেশের মানুষের প্রতি গভীর ভালোবাসা। আজ তার জন্মবার্ষিকীতে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এই মহান রাষ্ট্রনায়ককে, লাল বাহাদুর শাস্ত্রীকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও

শ্রোতা বন্ধুরা, 2রা অক্টোবর থেকে 8ই অক্টোবর বন্য প্রাণী সপ্তাহ। প্রকৃতি শুধু আমাদের চারপাশের সৌন্দর্য নয়, প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি। আর সেই প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ হল আমাদের বন্যপ্রাণী ও তাদের আবাসস্থল। প্রতি বছর 2রা অক্টোবর থেকে 8ই অক্টোবর পর্যন্ত ভারতে পালিত হয় বন্যপ্রাণী সপ্তাহ। বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলাই এই সপ্তাহ পালনের অন্যতম উদ্দেশ্য। বন, পাহাড়, নদী, সমুদ্র, প্রতিটি বাস্তুতন্ত্রে অসংখ্য প্রাণী ও উদ্ভিদ একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত। এই প্রজাতির অস্তিত্ব বিপন্ন হলে তার প্রভাব পড়তে পারে সমগ্র পরিবেশের ওপর। বন্যপ্রাণী আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে, তাই বন্যপ্রাণী সংরক্ষণ মানে শুধু পশু পাখিকে রক্ষা করা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও নিরাপদ পৃথিবীকে রক্ষা করা।

এই বন্যপ্রাণীর সপ্তাহে আমাদের প্রত্যেকের অঙ্গীকার হোক, বন্যপ্রাণীকে ভালোবাসব, তাদের আবাসস্থল রক্ষা করব, অবৈধ শিকার ও বন্যপ্রাণী পাচারের বিরুদ্ধে সচেতন হব এবং প্রকৃতির সঙ্গে সহাবস্থানের বার্তা ছড়িয়ে দেব। মনে রাখতে হবে, বন্যপ্রাণী বাঁচলে বন বাঁচবে, বন বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলেই বাঁচবে আমাদের ভবিষ্যৎ। আসুন, বন্যপ্রাণী সপ্তাহে আমরা সবাই মিলে প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণের সংকল্প গ্রহণ করি।

শ্রোতা বন্ধুরা, আজকের বাংলা অনুষ্ঠান এখানেই শেষ করছি। সঙ্গে ছিলাম আপনাদের প্রিয় বন্ধু সুজাতা। ভালো থাকবেন, ভালো রাখবেন, শুভরাত্রি।